ইবো আকাশ ফানি লে ইন খসতাঙ্গি জরাই ফুনচুক ওয়াংমো নাস নাসুল সানজাত শিলো নরেন্দ্র মোদি দ্রিং ফ্রান্স দাং স্লোভাকিয়ে জগমা টুগি জিক্সকোলা বিঙা জাতেনুক স্কুজাবস মোদি দ্রিং ফিটোগা ফ্রান্সি নিজ টংখেলা লেপচাসেনক চিলং ইস্তং চুপজি স্তিংনে ইবো শিলো নি ফ্রান্সি জুংডিলি জিক্সকোর থিং দুনপাবো গুরেঞ্জিগেনক শিলো নরেন্দ্র মোদি তাং ফ্রান্সি শিজিন ইমানুয়েল ম্যাক্রং ইস্কে পারলা তালো লু গোজুগা গ্যাগার তাং ফ্রান্সি ডেলুক স্কুনলা মিক্সালি গ্যালচিল দানে শিচু সে ডেলুক সে ছাতা তাংস্তে স্তিংনে ইউল ফানচুন নিস্কুয়ে পার্লা স্পুন বোছেমগুনিল দানে ছসপা তাংপো ও ছোকসিনচিগিনক শিলো নিস থ্রেস ফ্রান্স ইয়ে শিজিন ইমানুয়েল ম্যাক্রন তাংয়ামপু ভারত ইনোভেটস ছোকসপে গুজুক স্টেন্ডেল জাজেস ইনুক খোঁ সাদা জাত খান নাংজিন ই ডিগ্রিম বে গ্যাগারি স্টার্ট আপস গুন জামনিং শি তাং থুচেস ইনুক মলতক ইনা জিক্স করে খাক নিসপে নাঙা শিলো নরেন্দ্র মোদি স্লোভাকিয়া রিপাবলিক ইনসুমে জিসকোর আজাচেসেনক আকাশবাণী থুজমি না সুলতান খান নাংজিন শিলোনি স্লোভাকি শিজিন পিটার পেলিগ্রিনি তং শিলোন রোবট ফিকো তংয়ামপু জালথাত জাতুস ইউল ফানচুনি ডেলুক্স মাংস্তানপু জুজেস স্কোরলা সুন্দরস আজাচেসেনক স্লোভাকিয়া জিসকোর আজাচার টেস্টিংনে শিলোন নরেন্দ্র মোদিস ফ্রান্সি এভিয়ান লা ইস্কোদা জাচেসনুকিয়াং জুনি ছেস চুরুক তাং চুবদু নিজাগনি সিরিংসলা জি সেভেন সোকসেনে নাঙা থুখাকলে না জাচেসনুক শিলোন নরেন্দ্র মোদি সাতখান নাংজিন জি সেভেন ই নাঙা গ্যাগার থুশেস বো গ্যাগারি খ্যাত গ্যালচি ইউল গুনিকা লেবিন ইয়ুৎ খান বু মঞ্চুকস্তেন মলতুক ইবু জি সেভেন ই সোকসিং থিং গ্যাত পাবো ইনুক কাবে নাঙা থুশেস লা গ্যাগার লা ডুন শোক ফুলতে ইয়তেনুক জিসকুরি স্তিনচুকি খাগে নাঙা শিলোন নরেন্দ্র মোদিস জুনিল দে ছেস চুপক্যাত জাগা প্যারিস লা ইস্কোদা জাতে জাচেসিনকার খুং ইস ফ্রান্সের শিজিন ইমানুয়েল ম্যাক্রন তাংয়াপু টেক নিস্তং নিশুর চারুগে নাঙা থুখাক নামসা জাচেসিনক লাদাস উজুং আজদে শিশকুং জোনবা বিকে সাকসেনে উজুং আজদে নাঙা মিমাং স্কুলা জাবস্তো গুণ অনলাইন গুতে সালচেস সুগু চামথুপ নিউন কলচেস তং জুংছিরি লাসির গুণ ছিসাল নাংসাল জোচেসিফিয়া ইজ অফ ডুইং বিজনেস পোর্টাল ডুবদে খানবে গুজুক স্টেন্ডেল জাতে ইনপিন ই পোর্টালে নাঙা লাসখুং চুকসুম গুতে অনলাইন জাবস্তোকস না নিশুর সাকসুম জিগ এসালিন জিগতে নক ছংলাস জোচেস লামো গুর চুকচেসিফিয়া ইজ অফ ডুইং বিজনেস পোর্টাল ডুবচেস পো লাদাখ সে নাঙা ডিজিটালি থোকনে জুংশুল জোচেসে থোকা লাসির খাকচানজিক থেনজিকেন লাদাখ সিনাঙা ছুং চোচেস পো লামো গুর চুকচেস ইংনা ইজ অফ ডুইং বিজনেস তাং জাবস্তো গুন খুচান তাংয়াম্পো থোপ চুকচেস লা ইয়াশকে তাংচেস ই মিগজি তাংয়াম্পো লাদাখ উজুং আজদে জোটা খং তাং ছংলা সিস করি লাসখুং সি চোকসনে ইজ অফ ডুইং বিজনেস এ সিঙ্গল উইন্ডো পোর্টাল কাবো তালুমেল দে ছেস নিশুর চাঙে জাগা ছির নাংজিন গোজুক চোখান বে স্কুরলা ঝোংদার তাং রাখস দে লাস ডাজিক টালিক চা জাতে নক তাকসে রিংসলা ই পোর্টাল বে জুং এ লাসখুং সোসুই নাঙা স্ক্যাংদা জাবস্তোক নিশুর চাবজি টালিক জাদিন ইয়তেনক ইয়াং ইবে ছংলাস লা নাংওয়া সালচেস ক্লিয়ারেন্স গুন লেঞ্চেস ইনভেস্টর সার্ভিস গুন তাংচেস লা ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম জিগি ছুল্লা জাবস্তোক সালিনজিগিনক ই লাসডাবো লাসখুং সোসেস পনবো গুন তাং লাসচেত পা গুন লা পোর্টালি লাসির চুচেসি ছিরকেস কোলা হাগোস পেলা জাচেস তাং ই ছিরকাবে ইউতস্তানপু জোসতে লাসিরি নাঙা খ্যংচেস পয়নক লাস ডে রিংসলা ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার NIC তাং ইনফরমেশন টেকনোলজি লাসখুংসে সিঙ্গল উইন্ডো পোর্টালি লাস ডে স্কুল্লা জিপসাল আশাদ জাতেনক গ্যাগারি মাকমিজ দে নাঙা দিরিং

ইবো আকাশবাণী লে ইন কাসতে না ছা মিচুক চেসলা শ্রীষ্কং জোনবা বি কে সকসেনে লে নঙা ডিসেন্ট্রালাইজ সিভিরেজ ট্রিটমেন্ট প্ল্যান সরজং জা চেলা নঙা সাল তেনক ইচার্জি এপেনে ডোসং চেওয়া কুতং বুম চুকি সি ডোসং ছাচে সি ছোট জাত তেনক ডিএসটিপি টু টেস্টিং নে ছু সকপো বিঙ্কা নির্গু কানে লক্ষ্ম চোচেস নে ছু সকপো তং মিসং ওয়া গুন ছু সকপে ইউরা তং সংসপে নঙা বুত মা চু গার গাকচে সে নক শ্রীষ্কং জোনবে ছার্জি পেপে চেওয়ার গু তংবুম চুকনি সঙ্গো লাসমা গুন গুজুক চেজলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং লাসকু ইফিয়া উজুং আজদে সেভিং নে পেনে চেওয়া চিক তংবুম গিয়া চুরমোল না নাসাল তেনক ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম নংজিন নুমে নঙা খামদে তং সুই খামদে মঞ্চা দি কেম জি টারিক চাতে নো খামদে কেমি নঙা থাকরিং সে সামসাম সে কমিউল কুনি মেমা স্কুল না খামদে জাব তক থপ চুক চেলা খামদে থকা গোক থাপ কুনি স্কুল না হা গোসপেল তেনক চংথাই জংসপন নীতি রাজুরে কুজুক স্ট্যান্ডেল চাতে নক ইতুস বিআরও 124 আর সি সি অফিসার কমান্ডিং মেজর অমিত কুমার রং যুগ তেনক খামদে কেমি নঙা নুমে গমিউলি নাতপা রিয়া জিগা জিক জাতে মঞ্চাত জাতে নক টংচে জিন্দার গেট পে লোপটা খাঙে নাঙা জমনি চিল দানি লাপা ঠু গুনি ক্যাপকালি জাকসিয়া জাতে নক ইতুস মকমি ফায়ার এন্ড ফুরি চুক কোরি চোক নে হাগোস ফেলচে সিটি গ্রিম জিকটালিক জাতে ঠু গুনি নাঙা লাপিস কালাস পমেত কঞ্চো চেলা ইউনদন খাকচান ইন কান্তাং ঠুগি ওয়াংছা গুন লাগলে না কিং চেসে স্কুলা হাগোস ফেল তেনক কারগিলি নাঙা জুনিল দে চে চিক নে ফালা সে খামদে ট্রান্সপোর্ট বসছে সে হাগো তংচে সিটি গ্রিম খেত বাঁচাও অভিয়ান সুলি নিয়ত কান বো দাং তন তেনক লাসকুল রিং দা সাজিং বাদ কে দি সানজিক্স পাকুনি সাবাত পাকুন লা সাইকা দি খামদে ট্রান্সপোর্ট বর্চিস খাকচানি স্কুল লা সাদা জাদিন জিকতাং ই থোকা লুত নিয়ন্সপো কলচেস রংজিনি সাজিং বাদ কে জা চেস্তং সাজিং বাদ কে দি লোপ সে নাঙা তানজি চুলা লাগলে কুংচে লা গোসপেল তেনক জাকচুমি সিজিং ই লাসকুলি নাঙা কেবি কে কার্গিলি স্পন ভগুনি কেমিক্যাল জোক কল তে সাজিং বাদ কে জা চেস নে নসকুন গুনি স্কুল লা ঠোস্তুগা জা তেনক হ্যাং খরুক তং স্তুন তে সাজিং বাদ কে লোপ জা চেস তং লু চো চে সে থাপ না চোক স্পে না ওয়ার্মি কম্পোজ জীবামৃত গুনি স্কুল লা সেদা জা তেনক মিমাংস কুনি নাঙা মুজত খাঁ খাক চিক জা চেজলা জানদান একাউন্ট লাগলে না খ্যং চে সে গুজুক সুংতে তালো তংলো চুকনিস খরিন চিক তানক জানদান একাউন্ট ফেকানি নাঙা চেওয়া সুমচু সকিস পোমো থে তেনক ইয়াং ইপো ফান্তক চিক পোমো কুনলা মুজত খাঁ জাব তক থপ চিক চেস মাছাত জুং ইচ্ছার্জি ফান্তক কুন শিক্যাং দা থবিন চিক তানক ইয়াং পেনে সাকচেস তং পেনে তং ডেল তে লাস গুন রংমং চানে থকনে থবিন চিক তানক কার্গিলি ট্রং খের জেসমো চোচে সেলাস গুরসুলি নিয়োগকান খাকে নাঙা কার্গিল জুংসিরি ছোক নে মাকো লা ফাংস ইয়োগকান তার তং তার দুং গুন থেন তে নক ইয়াং থেনচে সেলা সিরগুন খুমানি চোক নে ইসলামিয়া স্কুল চোক ছোক পাশুল তেনক থেনচে সেলা সিরগুন কার্গিলি এডিডিসি গুলাম মোহাম্মদ ইস্তা তোক নাঙা কার্গিল জেসমো চোচে তং দানি জো গুন মাকো লা ফাংস ইয়োগকান গুন থেনচে সেলাস গুরসুল তেনক সালপের পগুন তং পোজালতা সালিন জিকতং এডিডিসি কার্গিলি কার্গিলি টংখের গংপো নে ফাংস তে মাকো লা ইয়োগকান তার তং তারদুং গুন থেনচে সেলা সির খাক খাক চোস্তে সুলচে জিন মত তেনক দিরিং আসং লোর গ্যাত তর গুইস মোল্লা গ্যাগারি না চামশিক মোবাইল ফোন কোলা তে গুন ছিরকেলে ইউল না খ্যং জিক তানক তাকসে তে নাজুকি না গুজা খ্যংস্তে গ্যাগারে মোবাইল ফোন চোকান জামলিং ইলদানি কাস্তা চেন না সাজি গুরতে তানক গ্যাগারি না ডুবখানে মোবাইল ফোন গুন ছিরকেলে ইউল স্পের না ইউএস গুনি না তাকসে রিংলা কলিং জিক তানক বাটালিক ইন্ডাস ভি পয়েন্ট টিকা লোপটে লোপটো কোনলা ইয়ন্তান স্তাবস্কোর জিগি ছুল্লা কার্গিল বিজয় দিবস নিশু সাবদুন পেস্তিবে নাঙা টালিক চাতেনক ইতু লোপটো কোনলা সাচা থনপে কায়ুৎকানে সামসাম সে নাসা গুন জিগ্রা ফলিন জিকতং মাকমি কোনলা ছোস্তা জুংনিয়োৎকান গুনতং ইউলজং সাচান জিগিন কান স্কোলা সাদা চাতেনক ইয়ামিও ইউ লোপজং স্কোলা খ্যাসপেল জা চেস্তং মিছে দুনলাম স্কোলা হাগোসপেল চে সে মিগুলতং ইয়ামপো চিকতানি শাকার দুয়ে কনসার মডেল লোপ মডেল মেডেল স্কুল ই লোপটু কুললা দ্রাজ ডিগ্রি কলেজ ই স্তাবস্কোর জিকটালিক চাতেনক স্তাবস্কোর ই রিংলা লোপটু কুললা কলেজ ই লোপচং এ দেখাক সোসে জিগ্রা ফুল তেনক ইতু লোপটু কুললা কলেজ ই খরু কুললা হাগো হাগো চুক চেস্তং মিছে দুললাম গুন গুজ জাতে দমকা যাচ্ছে লাস পোসপাসাল তেনক ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইনাল দে ছেজিং ইস্যু সাকসি জাগা

0: kuniskola shadatsa tenok kargil trongkher jesmo choche silas go sholiniot kanina nga kargil jungchiri chogne makola phangse yotkan tar tang tar dungun tente tente nok yang tenche sila chirkun khomani chokne islam school chok chopa shul tenok tenche sila chirkun kargil addc gulam mohammad ista tokina nga kargil jesmo choche tang danizo Makola, Pansi Yutkan, Guntechis, La Circunin Sula, Shultenok, Salperpa Guntanga Pojalta Salinjectan, ADDC Kargili, Kargili Tronker Gangponi, Pansi, Makola Yutkan Gun, Ni Tardungtang, Targun Tenches, La Cir, Kak Kakchos, Shulches in Motenok, in Azurguna Kashwani Lena, Sanchez La Pulinjectan in.
1: Regalion Storix Tenas Kang Lenanga, Nistong Nishur Saruk Sabduni Academic Session Ifia, MCISM NEET Gute, Bachelor of Sovarikpa, Medicine and Surgery Nanga, Undergraduate Course Ifia, Admission Lenches La Restos Pagunikane, Online Snyanju Lenin Jikta Enok, Snyanju Pulches Sistans, Melze Ses Nishur Sangane, Junit Ses Nishur Sanga Borte Yotenok, Restos Pagunla, Junit Ses Jongane Sumchu Sukpa, Intrinsic Yuk Sifia, Advanced Preparatory Coaching Ang Borches Inok, Yanjulel Ses Churgi Jaga, Intrinsic Yuk Kun Chaches Inok, Tugdo Yutkan Restos Paguni, Junit says Nishu Sanga Supa, www.cihts.ac.in Gashkote, online registration Zat Tupchesino, Gipsalifia Sabutanga Yutkan, Soarikpa Laskunlash Kunyan Chesino.
0: Tangse Zinder Gatpe, Lopta Kangana, Zamni Shil, Danila Patu, Guni Gapkali Jaxia Zateno, Etos Makmi Fire and Furiko Richokne, Hagos Pelchesi Grim Jigang, Tadik Zate, Tu Gunina, Lapis Kalas Pometan Chochesla, Yontan Kalsan Inkan, Tui Wangcha Gunlaklena Kunches Guniscola, Hagos Pelteno. Diringasang Lord Gatang Guir Mulla, Gagalinanga, Zamshigi Mobile Phone Colet, Te Mangchat Kunchigali Yulne, Kuanjik Tayotpin, Daksa Te Nazupina Guja Yonste, Gagar, Mobile phone chokan zamling ildan nika satcha nasaji kushtyo tenok. Gyagalina rupkani mobile phone gun chirgali yul spena US kuninanga kolin jiktaginok. Butter League Indus V Point Dika Lopte Lopto Kuna Yuntan Istaskorjik Kargil Vijetivas Nishu Sabdun Pestive Nanga Talik Zatenok. Itus Lopto Kuna Sacha Tonpeka Yutkani Samsam Sinasa Gun Zigra Pulin Jiktang Magmi Gunla Solta Jun Yutkan Yan Yuljung Sachan Inkan Iskola Hagospela Zatenok. Shunskabelon Po Rajna Singh is Hyderabad Inanga Combined Graduation Parade Course Nipka Chubdun Pezat Kueskap Sungsha Salin Jiktang Pomo Pilot Lungma Nanga manga chachisne, lungma irde manga, kuznum jikurin jitano, molteno.
2: Guard Indian Air Force made commission of Nari Shaptki, Parti, Sanchasi, Amari Air Force, all we might do, balanced or robust for Yamari inclusive force ki, Taka ko, Darshata. I want to have a word with the trainees from Vietnam. Who are on parade today. I am certain that your country and your service is as proud of your achievement as we are. As you cherish the bonds of friendship and fond memories of your stay at Air Force Academy, I am sure that your training here will serve to strengthen the friendship between our country. We have been delighted to have you with us. I wish you success in your future endeavors and I pray to God that you continue to act as a bridge between India and Vietnam in the future as well. मैं यहाँ उपस्थित सभी trainers, teachers को भी बधाई देता हूँ। जिस efficiency के साथ आपने इन trainees को train किया है, वह निश्चित रूप से ही इनके लिए भविष्य की चुनौतियों से निपटने में सहायक सिद्ध होगा। आपकी deep knowledge इन सभी trainees को वह base प्रदान करेगी, जिस पर ये instant, precise और सही decision ले सके।
0: Nyamyung in Lobjong Escola, Caspel Zachestang, Mitsetunla Miscola, Gospel Chessimi Gultang, Yampo, Chiktani, Shakardue, Consul, Moral Middle School, Lobtokunla, Dras, a degree college in a Stabscore, Jictalic Zateno, Stabscore Ringla, Lobtokunla, College, Lobjong, Il Decarsose, Graputeno, Itu Lobtokunla, College, Koryukunla, Hago, Jukchestang, Mitsetunlam, Gunjus Zate, Damka Zachestang, Spospasalteno, National Testing Agency, Inalde Sesnishu Sarsigi Jara Chajestani, Re-need UG 2020 na examination windows karmar gyan ang gyachun nis ket tes karmar gyan ang gupchu choste nok gyuk se tu sad ngime chu don nis tang pito chu don ngan nis karma chonga chupa choste ote nok gyuk se tu sad ina gyuja kyong ka ni na jan ang khak chani las pe na attendance sheet ka chak tak da chis kun the te nok te na chok da question paper booklet ka rap chu che da shok tang ske te shok nis ne ji ma nga choste thak chad len te de nok nta jo cha ji na shet kan nang jin ila sir gun gyuk se sir ka ᱡᱮᱞᱛᱚᱥ ᱯᱟᱜᱩᱱᱤ ᱯᱷᱟᱱᱫᱮ ᱯᱮᱭᱟ ᱢᱚᱴᱚ ᱡᱟᱛᱮᱱᱚᱠ ᱢᱤᱢᱟᱥ ᱜᱩᱱ ᱢᱩᱡᱚᱛ ᱠᱷᱟᱭ ᱠᱷᱟᱠ ᱪᱤᱠ ᱡᱟ ᱪᱮᱞᱟ ᱡᱟᱱᱫᱟᱱ ᱮᱠᱟᱣᱩᱱᱴ ᱞᱟᱜᱞᱮᱱᱟ ᱠᱷᱚᱝ ᱪᱮᱥᱮ ᱠᱩᱡᱩᱠ ᱥᱚᱝᱛᱮ ᱛᱟᱞᱚ ᱛᱟᱝᱞᱚ ᱪᱩᱠᱱᱤᱥ ᱠᱷᱚᱨᱤᱱ ᱪᱤᱠ ᱛᱟᱜᱟᱱᱚᱠ ᱡᱟᱱᱫᱟᱱ ᱮᱠᱟᱣᱩᱱᱴ ᱯᱷᱮᱠᱟᱱᱤ ᱱᱟᱝᱟ ᱪᱮᱣᱟ ᱥᱩᱢᱪᱩ ᱥᱚᱠᱱᱤᱥ ᱯᱚᱢᱩ ᱛᱮᱛᱮᱱᱚᱠ ᱭᱟᱝ ᱯᱚᱢ ᱤᱵᱚ ᱯᱷᱟᱱᱛᱚᱠ ᱪᱤᱠ ᱯᱚᱢᱩ ᱜᱩᱱ ᱞᱟᱝ ᱢᱩᱡᱚᱛ ᱠᱷᱟᱭ ᱡᱟᱯ ᱛᱚᱠ ᱛᱚᱯ ᱪᱩᱠ ᱪᱤᱥ ᱢᱟᱪᱟᱛ ᱡᱩᱝ ᱤᱪᱷᱟᱡᱤ ᱯᱷᱟᱱᱛᱚᱠ ᱛᱚᱵᱮᱱ ᱡᱤᱠ ᱛᱟᱝ ᱮᱱᱚᱠ ᱭᱟᱝ ᱯᱮᱱᱤ ᱥᱟᱠᱪᱮᱥ ᱛᱟᱝ ᱯᱮᱱᱮ ᱛᱟᱝ ᱫᱤᱞ ᱛᱮ ᱞᱟᱥ ᱜᱩᱱ ᱨᱟᱝᱣᱟᱱ ᱪᱮ ᱨᱟᱝᱣᱟᱝ ᱪᱟᱱᱮ ᱛᱚᱠᱱᱮ ᱡᱟᱛ ᱛᱚᱵᱮᱱ ᱡᱤᱠ ᱛᱟᱝ ᱮᱱᱚᱠ ᱛᱤᱝᱡᱩᱠ ᱯᱮ ᱠᱟᱱᱟ ᱥᱩᱨ ᱠᱷᱟᱠ ᱪᱟ ᱜᱩᱱ ᱭᱟᱝ ᱞᱟᱱ ᱪᱤᱠ ᱥᱟᱱᱟ ᱪᱟᱛ ᱞᱮᱱᱟᱝᱟ ᱪᱷᱩ ᱥᱚᱠᱯᱚ ᱜᱩᱱ ᱞᱟᱠᱥᱢᱚ ᱪᱚ ᱪᱮᱞᱟ ᱰᱤᱥᱮᱱᱴᱨᱟᱞᱟᱭᱡ ᱥᱤᱵᱨᱮᱡ ᱴᱨᱤᱴᱢᱮᱱᱴ ᱯᱞᱟᱱ ᱥᱟᱨ ᱡᱟᱝ ᱡᱟᱛ ᱪᱮᱞᱟ ᱥᱮᱥᱠᱤᱝ ᱡᱚᱱ ᱵᱟ ᱵᱤᱠᱮ ᱥᱟᱠᱥᱮ ᱱᱮ ᱯᱮᱱᱮ ᱪᱮᱣᱟᱨ ᱜᱩ ᱛᱟᱝ ᱵᱩᱢ ᱪᱩᱠᱱᱤᱥ ᱞᱟ ᱱᱚᱝᱟ ᱥᱟᱞᱛᱮᱱᱚᱠ ᱱᱤᱭᱩ ᱴᱮᱞᱤ ᱱᱟᱝᱟ ᱱᱤᱛᱤ ᱟᱭᱚᱜ ᱮ ᱛᱷᱩᱥᱢᱤ ᱰᱚᱠᱴᱚᱨ ᱮᱢ ᱥᱨᱤᱱᱟᱣᱟᱥ ᱛᱟᱝ ᱧᱟᱢᱯᱚ ᱥᱮᱥᱠᱤᱝ ᱡᱚᱱ ᱵᱟ ᱵᱤᱠᱮ ᱥᱟᱠᱥᱮ ᱱᱮ ᱥᱩᱝᱨᱚᱡ ᱡᱟᱛᱮ ᱞᱟᱫᱟᱠ ᱥᱮ ᱠᱷᱟᱢᱫᱮ ᱡᱟᱯᱛᱚ ᱛᱚᱜᱟ ᱥᱩᱝᱨᱚᱡ ᱡᱟᱛᱮᱱᱚᱠ ᱡᱤᱝᱤ ᱠᱷᱟᱢᱫᱮ ᱴᱨᱟᱱᱥᱯᱚ ᱵᱚᱥᱪᱮ ᱥᱮᱥᱠᱚᱞᱟ ᱜᱚᱥᱯᱮᱞ ᱪᱮᱞᱟ ᱠᱷᱮᱛ ᱵᱟᱪᱟᱣ ᱞᱟᱥ ᱜᱚᱥᱩᱞᱤ ᱱᱩᱭᱩᱛ ᱠᱟᱱᱵᱚ ᱛᱷᱚᱱᱛᱮᱱᱚᱠ ᱞᱮᱞᱩᱢᱴᱤᱱ ᱠᱷᱟᱱᱟ ᱥᱩᱨᱜᱩᱱ ᱧᱤᱢᱮᱱᱟ ᱛᱮᱝᱡᱤ ᱥᱟᱱᱪᱮ ᱫᱟ ᱯᱩᱨᱠᱟᱱ ᱜᱩᱱ ᱪᱤᱪᱚᱠ ᱥᱯᱮᱞᱟ ᱢᱤᱠᱟ ᱧᱤᱡᱟᱨᱟᱝ ᱜᱩᱞᱟ ᱥᱟᱱᱪᱮ ᱫᱟ ᱟᱯᱞᱚᱰ ᱪᱚᱥᱛᱮ ᱫᱚᱨᱚ ᱠᱷᱟᱪᱟᱝ ᱜᱩᱱ ᱡᱩᱱᱟ ᱭᱩᱴᱩᱵᱩ ᱠᱟ ᱮᱞᱮ ᱱᱤᱭᱩᱥ ᱮᱠᱥ ᱠᱟ ᱮᱞᱮ ᱱᱤᱭᱩᱥ ᱟᱨ ᱯᱟᱨᱥᱟᱞ ᱯᱟᱥᱛᱤ ᱛᱟᱝ ᱯᱷᱮᱥᱵᱩᱠ ᱠᱟ ᱮᱞᱮ ᱱᱤᱭᱩᱥ ᱡᱤᱠᱟ ᱥᱟᱱᱪᱮ ᱫᱟ ᱟᱯᱞᱚᱰ ᱪᱚᱥᱛᱮ ᱫᱚᱨᱚ ᱤᱱᱟ ᱛᱟᱝ ᱧᱮᱢᱯᱚ ᱟᱠᱟᱥᱵᱟᱱᱤ ᱞᱮᱱᱤ ᱛᱟᱱᱟ ᱥᱩᱞᱛᱚᱱ ᱠᱟᱥᱟᱛᱟ ᱫᱤᱞᱪᱟᱥᱱᱟ ᱡᱟᱫ
3: জোথাপস্তং ঠুলকরি ইয়ারগেশনি ই জম্বুলিঙি নাঙা নাতং মিমাং স্কুনলা জাকতুংই মিছে ফুতং সেনাঙা থুনকেন জম্মু ইয়োত নাং মিমাং স্কুনি সেম সেনাঙা জিজদে তং অর্দেশকি দি ছরওয়া নজমাজিক ইশার থুবা মানক মাছাত পে নাতং এ লুস তং সেম নিস্কুয়ে কা রংওয়াং জিক মালুসা জোথাপসি চাকস্তা গালদামস্তে ঠুলকরি স্নাটিত জাদিন টুতে খেরকান চোখশিক জিকসেনে নক জোথাপসি ইয়ারগেস সুকশান তং ইয়ামপো ছাছিস পেজাস্তে মিমাং স্কুলা ফান্তোক সঙ্গ্যাম্পু ঞ্যাম্পু কং মাংপোজিক লেবেনিন কাজুক জোথাপসি ইয়ারগেসি রোকসিকা মি কুন্লা জাকতুংই মিছে ফুতাংসপো মা লামু গুরতে ইয়োতনাং জন্মা গুন্তং ঞ্যাম্পো খ্যাংরাকি বাংসদুরি নাঙা মিনুন চেসি সেরকে নাঙা মিছে ফুতাংসপো রং তং রং ইস কাসপো চোখান চোখসি মিমাং স্কুলা গুনোর পালজোর তং নোট লংসচোদি পাংজোদ ইয়োতনাং সেরমুলির গিয়ানছা গুন জুকসপেকাল চি চিকতং সেম্বে সেমদম জিগ মারতোস নং সেমসি পাংজোৎপো ওস্তংপা জিগ চোখসি জোথাপসি ইয়ারগেসি রোখসিকা সা থালবাতং রেগোস মেত নং নং সেমসি ইয়ারগেসলা মিরেচিস বিজাস্তে শিখ সোমা মেত নং গোশি কুন মিদাব খামেত জোথাপসি ইয়ারগেসি রোখসিকা স্ক্যালডেনি লামথা গুন নিয়মো গুরতে ইয়োত নং নং সেমসি ডেলথুত কুন গ্যাং সিনতং স্কাদলোনি ছিক্স কুন স্তরখান চোখসি জোথাপসি ইয়ারগেসি রোখসিকা জাপথুং রিক্সপোলা সিরুক চিক মেতপা চিজা মিলোমি ট্রান্সকা রিগিয়াসিনদং সিরুক মেতখানি নাতকুনাং রিগিয়াসিনিন তেনা চোখলা জোথাপসি ইয়ারগেসি রোখসিকা জেজগ্যানি থুনকেন গুন মাংপোয়ত কারসি মার্চি তং নার্সি গুনিস মিমাংসকুন জেস তং মিজেস গুরতে ইয়োত নাং নাং সেমসি খেরতংসলা গুরজা চিক মেতনা কারসি তং মার্চি দোকুনাং গ্যোসপায়োলদু কালতেস নাতং মিমাংসকুনলা ই জোথাপ তং ঠুলকরি জিরতেনে নাঙা মিছে বো স্কিটপো জিকতং ইয়ামপো ফুদ্দত ইয়োত না তেনে জালতা খাকচান ইং সিকা থুকসনাং বরগোশিস মা খাকচান ইন ক্যা তংপো রদেশকিত মোসমা ইয়ংচে সিরগিউ বো ফিলগোই থুনকেন গুনমান পা নাং সেমসি কুনলং একা রাকলাস্তে ইনখান তং নাং সেমসি স্কিজদুক নিসকো মিরতাক পে সামসুল জিক ইনখান বো হা গো গোশিস পো মা খাকচান ইনক নাতাঙা ফিলগৈ থুনকেন গুন রিগিউতে জুংখানি অর্দেশকিত পো তাসপাজিক মেতেনক সামচিস পোতা লামো রিগিনক ইন্নাং নাং সেমসি স্কিজদুক নিসকো সামসুজিক মার্তোস মোসমার তানপো মেতখানজিক ইনক হা গোচিস পো চাপিক কাসপো জিগিনক ইন্নাং মিগোজে শিগাং মেতেনক ছাংমেসাং জালতা খাকচান বোতে বনো নামজিক নাতাঙা স্কিটপে সামসুজিক সারাতাং তেনে তে সামসুল বো নাং স্কিটপো ইন মাসামা ngi sem sinanga skitpe samchu jik shararak samches tang tena chokla nga ta nga zdukpo jik yangna cherka chani samchu jik sharatang ngarang bo cherka chan masama dring ngi sem sinanga cherka chani samchu jik sharte rak sam goshes po ma khachani no galtes nga ta nga rang tang rang samchul ngisko chik chik masama soso peste bor thubna tene samchul zangan sharches po namke shin tang chokla tustot skarma re re ma chatpe skar